কিবাৰণ তাৰপিছতে ইকুমাৰে খাং দেখা কাম এটা এপছু মেঙা কৰোঁ সেইটো চাহটো আনিলে আমাৰ তাই ইকুমাৰী গায় না ইকুমাৰী গায় না আৰা ৰং এমা টিং মিছ শুনাওক টিং মিছ অৰুতান এটা কুক চাহ কৰি ৰাখচোন মিত্যাক ৰং মাত তাৰ কুক ইমা মাত আনা মাইলা ঠাই না টুপে কুপিং আগো এই নুক যাওয়া আমি আচ্ছা খাবো ঠিকই লাগব টাইম মারি আমাক আনি গপসে মারা ফেললি বি আর এই লগমি আমি উকি উকুট আটা আটা গাছে মুখ সাথে শুনি নুনারি আসিং নুন রাও না মাথা সত্যি আগার তাও না নিউ ব্যক্তি রাও না মোটাও না নি নালে আর নিকে কানে সরং মে নিকক ফেললি বি কেমুক চাকচনে তাই কুঙাতে মারা নাকচনে টিকিল মা টিকিম মাত্তা সিগার আছিল দিব আনি ইয়ার অবত ইব সুখাই পাতু ইয়াত তাম নাইয়া গরু গটারি বা টিকি উঠিন নাম মগু কিয়া কিও বড় মটারি কো হাতটা ইয়া গরু হাতটা ইয়া গরু সামান সামনে গাও আং মাক্সিমা আপিক সুগু তকবুন নই ইট্টু আসক বখাকসনে উচি জায়গায় আখারে যাওয়া সিমাং মেগাপ্রিগু তিম্ম কাটাও খুগারও আগাপ্রিগু তামাক কিচি আসতা কানুকে আঙান না নাঙে আগামিল উমিয়াঙ্গাগর উমতাইলা খাই জায়গায় অভিনয় করু গারো কানুকে উমিয়াংমে সিনিকটা আনি গুমাইল আরো মাত সাঙ্গুটা ইঞ্জিন নাপ্রিগু তামাকটা উমিয়াংমে সিনিকটা রাখ সিমাং মাত কুই গুমান নাঙ্গি রাখ মেজু পিঙ্গি গিপ্লু গুরু তামায়নি এই টাইম তামাক উচে গাৰু পুপিয়ানিক সিমানিত মাথা তামাঙা তাৰ চিকুৱালে